0: হে শ্রীক্ষেত্র মণি, হে জগন্নাথ, শুনেছি তুমি কালে কল্পনার ঠাকুর, ভাবনার ঠাকুর। তুমি যে যেমিতি রূপরে কল্পনা করে তুমি তাকে সেমিতি রূপরে দর্শন দিও। এই ভাবনে এই গণপতি ভট্ট শ্রীক্ষেত্র ধামকু ধাই আসিছি। তুমি যদি সতরে অন্তর্যামী মনকু পড়ি পার, মৈষ্ট ঠাকুর বিঘ্ন বিনাশন গজাননঙ্কু কণ শ্রীক্ষেত্রর সর্বত্র মু দেখি পারিবি? কুহ কুহ জগন্নাথ কুহ। এই কণ মো শরীরে এপরি অহেতুক কম্পন কাহিঁকি সৃষ্টি হচ্ছে? ভুলি যাচ্ছি মু মোর স্থিতি গতি সবু কিছি, যুয়াড়ে আখি যাচ্ছি সিয়াড়ে দেখি পারুছি মো আরাধ্য ঠাকুর প্রভু শ্রী গণেশঙ্কু। আশ্চর্য, টিকিয়ে পূর্বরু স্নান মণ্ডপরে দর্শন করুথিলি যেউ চতুর্থা মূর্তিঙ্কু, সেঠারে সেঠারে বিজে স্বয়ং গজানন। মো মুন্ড মো মুন্ড কিছু কাম করুনি, মু পাগল হয়েযিবি, মু পাগল হয়েযিবি জগন্নাথে, মু পাগল হয়েযিবি।
1: পাগল হেলে হি জগন্নাথঙ্কু পাইপারিব গণপতি ভট্ট, কারণ মু ভাবরসিয়া, প্রীতিরসিয়া, মনরসিয়া, কিমিয়া করি সবুরি মনরে সৃষ্টি করে মো প্রতি আকর্ষণ, আকর্ষণরু করে আলিঙ্গন, আউ তাপরে ধীরে ধীরে ধীরে মো শ্রী অঙ্গরে করে দিয়ে লীন। আত্মহরা হে দুনিয়া কহে মু রসিক জগন্নাথ।
2: রসিকিয়া